ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ত্রিলোকের তিন বিধাতা, সৃষ্টি, স্থিতি আর প্রলয়, এই তিনের সর্বশক্তিমান ঈশ্বর তাঁরা। সৃজনের দেবতা প্রজাপতি ব্রহ্মার বাসস্থান ব্রহ্মলোকে, স্থিতি বা জগতের রক্ষাকর্তা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি বাস করেন গোলকধামের বৈকুণ্ঠপুরীতে, আর মহাপ্রলয়ের নটরাজ দেবাদিদেব ভোলা মহেশ্বর কৈলাসে। স্বর্গ, মর্ত্য, পাতাল ত্রিলোক জুড়েই চলে এই তিন বিধাতার দৈবী লীলা। তাই নিয়ে যুগে যুগান্তরে লেখা হয় কত পুরাণ কথা, কত কাব্যগাথা। কাল থেকে কালান্তরে অনন্ত সময় ধরে বয়ে চলে সেই সব অরূপ লীলার পূর্ণ নির্ঝরিণী ধারা। একদিন বৈকুণ্ঠপুরীতে বসে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ মর্ত্যলোকের কথা ভাবতে ভাবতে নিজেকে চার ভাগে প্রকাশ করার বাসনা করলেন। মর্ত্যের মানুষ তো নানাবিধ সমস্যা কণ্টকিত জীবন যাপন করেন, শুভ অশুভের

দ্বন্দ্বে তারা বিপর্যস্ত, তাদের কৃত পাপ পুণ্যের পরিমাপ হয় বিধাতার বিচারশালায় প্রয়াণের পরে। তখন পুণ্যবানের হয় স্বর্গবাস, পাপের জন্যে নির্দিষ্ট অনন্ত নরক যন্ত্রণা ভোগ। অমৃতলোকের মতো নিরবচ্ছিন্ন সুখ ভোগ করতে হলে যে ঋষিকল্প চেতনা চৈতন্যের অধিকারী হতে হয়, কজনের পক্ষেই বা তা সম্ভব? তাই সেই সব সাধু সন্তের পরিত্রাণের জন্যে, দুষ্কৃতিকে ধ্বংসের জন্য যুগে যুগে এইভাবেই ভগবানকে মহামানবের রূপে জগতে আবির্ভূত হতে হয়। এবারেও তাই তিনি চতুরাংশে মর্ত্যধামে প্রকাশিত হবার মানস করলেন। নরনারায়ণের সেই মর্ত্যলীলাই এই রামায়ণের কল্পকাহিনীর বীজমন্ত্র। চলুন, আদিকবি বাল্মীকির কমণ্ডলুস্থিত পুণ্য গঙ্গোদক, যা বাঙালি মহাকবি কৃত্তিবাস ভগীরথের মতো আমাদের কল্যাণের জন্য বয়ে এনেছেন, সেই কুতোবারিবিন্দু পান করে স্নিগ্ধ হবার জন্য একটুকাল স্থিত হই।

0: শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো শিব ঠাকুর, কে যেন আমাদের স্তবগান করছে না?
1: হ্যাঁ, তাই তো শুনছি, মনে হয় যেন এদিকেই আসছে। নন্দী,
2: প্রভু,
1: কে আমার বন্দনা গান গাইছে দেখো তো।
2: প্রভু, মহর্ষি নারদ ঢেকিতে চড়ে আকাশ পথে এই কৈলাসের দিকেই আসছে।
1: আরে তাই তো, এ তো নারদের গলাই বটে, আমার আগেই চেনা উচিত ছিল।
0: কতকাল পরে মহর্ষি কৈলাসে আসছেন, তাই না?
1: হ্যাঁ, বেচারি মনে হচ্ছে খুবই বিপদে পড়েছে। নন্দিক, তুমি বাইরে যাও, নারদ এলে এখানে নিয়ে এসো, বলো আমরা দুজনেই ওর প্রতীক্ষা করছি।
2: তাই হবে প্রভু।
0: আর ভৃঙ্গেকে বলো ওর জন্য যেন পাপদর্ঘ প্রস্তুত রাখে, ওর সম্মানের যেন কোনো ত্রুটি না হয়।
2: আমি এখনই জানিয়ে দিচ্ছি প্রভু।
1: আচ্ছা বলো তো উমা, এই যে নারদ আমার স্তবগান করতে করতে কৈলাসে আসছে ছুটতে ছুটতে, কেন আসছে?
0: কেন আবার? তোমাকে প্রণাম করতে, আমাদের কুশল নিতে অনেকদিন আসেননি তো এদিকে।

0: সুস্বাগতম দেবশ্রী।
1: বাবা, আবার বোধ হয় আমরা অনাথ হতে চলেছি। তাহলে একটু খুলেই বলি মা, আজ সকালে হরিনাম কীর্তন করতে করতে বৈকুণ্ঠ লোকে গিয়ে দেখি, ওরে বাবা রে, কি বলবো, উফ!
2: কি হলো, থামলেন কেন বলুন?
1: যা দেখলাম তাতে তো আমার চক্ষু চড়ক গাছ মা জননী।
2: কি আশ্চর্য, একটু খুলে বলবেন তো, আপনার কথা তো কিছু বুঝতেই পারছি না।
1: বুঝতে কি আমি পারছি মা, আমারও তো সব গুলিয়ে যাচ্ছে। স্বর্গরাজ্য আবার বোধহয় পরহস্তগত হয়ে গেল মা, এতদিন পরে আবার বোধহয় আমরা পথে বসতে চলেছি।
2: ভগবান বিষ্ণু কোথায় গেলেন?
1: নেই
2: নেই মানে
1: নেই নেই মানে বৈকুণ্ঠপুরীতে নেই, সব খাঁ খাঁ করছে। নারায়ণ নেই, মা লক্ষ্মী নেই, নর্তকী প্রহরী দাস দাসী কেউ কোথাও নেই।
2: সেকি কোথায় গেছেন?
1: জানি না মা।
2: কে আছেন তাহলে?
1: কি করে বলবো, ওই ভগবানের সামনে গ্যাঁট হয়ে বসে আছেন দেখলাম, কে একটা উটকো লোক। কি তার পেল্লাই চেহারা বাবা, যেমন লম্বা তেমনি চওড়া, দেখলে বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। তার পাশে বসে আছে এক পরমা সুন্দরী, তার রূপে তো চোখ ঝলসায়। এক ছোকরা আবার তাদের মাথায় ছাতা ধরে আছে, আর দুটিতে চামড় দোলাচ্ছে দুপাশ থেকে। ভাবখানে এমন যেন ওরাই লক্ষ্মী নারায়ণ, ভাবুন।

0: চতুরানন প্রজাপতির কাছে গেলেই তো পারতে।
1: যে বলেন প্রভু, পিতামহ ব্রহ্মা একে শিল্পী মানুষ, তাই বৃত্ত হয়েছেন। এখন যুদ্ধ বিগ্রহের ধকল কি ওর পক্ষে নেওয়া সম্ভব?
0: তা বটে। বুঝলে নারদ,
1: আগে
0: আমার মতে তোমার কিন্তু জরিমানা হওয়া উচিত।
1: কেন প্রভু?
0: এত কাল ধরে হরি গুণগান করে শেষ পর্যন্ত হরিকেই কিনা চিনতে পারলে না?
1: সে কি?
0: যাকে সিংহাসনে বসে থাকতে দেখেছ,
1: হ্যাঁ,
0: তিনি তো স্বয়ং নারায়ণ। তোমাকে স্নেহ করেন বলে তিনি তাঁর ভবিষ্যতের রূপটি আগে ভাগে তোমাকে দেখিয়ে দিলেন। ওই ওই শোনো, বৈতালি কি বলছে?
2: যে রূপে আছেন হরি গোলোক ভিতর,

0: এবার বুঝেছ?
1: আগে হ্যাঁ, পুরোটা। এতক্ষণে ধরে প্রাণ এলো প্রভু।
2: সত্যি বাপু, তুমি আগের থেকেই সব কথাই জানতে, অথচ আমাকে তুমি কিচ্ছুটি বলনি।
1: তাই তো ভাবি, অমন চোখ জুড়ানো মন ভোলানো রূপ সে কি দৈত্যি দানবের হতে পারে? গোড়া থেকেই আমার মনে একটু খুঁতখুতনি ছিল, তারপর ভাবলাম কি জানি বাবা, মায়াবী রাক্ষস টাক্ষস ওরা ইচ্ছে করলে তো কত রকম রূপই ধরতে পারে।
0: শোনো নারদ,
1: আগে
0: মরতে 60,000 বছর তুমি তো জানো স্বর্গের এক প্রহরের সমান, তাই জগতে নতুন অবতার আবির্ভাবের আর বেশি দেরি নেই। কিন্তু তার আগে তোমাদেরও তো কিছু কাজ করতে হবে।
1: আদেশ করুন প্রভু।
0: অবতার মাত্রেই তো দেবাংশী জাতক, তাই মর্তলোকে সেই মহামানবের লীলা প্রচার করাটাও তো দেবতাদেরই কাজ।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, রাম হচ্ছে শান্তি, যাতে আত্মার আরাম হয় সেই মধুর রাম নাম ছড়িয়ে দিতে হবে পৃথিবীর ঘরে ঘরে।
0: ঠিক ঠিক, একবার রাম নামে জগতের সব পাপ মোচন হয়, সব অশান্তি দূরে যায়। আর সত্যি বলতে কি, এ কাজে তো তোমার জুড়ি নেই। এতকাল হরি নামে অলকাপুরি মাতিয়ে রেখেছ, এবার রাম নামে মর্তলোক ভাসিয়ে দাও।
1: তাই হবে প্রভু।
0: মর্তে তুমি এক মহাপাপীর দেখা পাবে, সে বহু ব্রহ্মহত্যার পাতকী, চবন মুনির পুত্র দস্যু রত্নাকর তার নাম।
2: মুনিপুত্র দস্যু?
0: এতে অবাক হবার কি আছে উমা, জন্ম হোক যথা তথা কর্মে পরিচয়। জানো তো শ্রীরামচন্দ্র।

0: অবতীর্ণ হচ্ছেন যে রাবণ নিধনের জন্য, সেই রাবণও জন্মসূত্রে এক ঋষি তো নয়। নারদ,
1: আগে
0: তুমি এখনই ব্রহ্মলোকে গিয়ে প্রজাপতি ব্রহ্মার সঙ্গে দেখা করো, এরপর যা করণীয় তিনি তোমাকে নির্দেশ দেবেন।
1: তবে তাই হোক দেবাদিদেব। প্রণাম জগত তারিণী মা, প্রণাম।
2: জয়স্তু নারদ।
0: সিদ্ধায় ভবতু।
3: মহাপ্রলয়ের নটরাজ মহেশ্বরের নির্দেশে দেবর্ষি নারদ যখন গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মলোকে, পিতামহ চতুর্মুখ তখন তার সৃষ্টিশালায় ত্রিলোকে শ্রেষ্ঠ সুন্দরী তিলোত্তমা রচনায় মগ্ন। কিন্তু তিনি অন্তর্যামী, সবই কিছু জেনে বুঝে মনে মনে তৈরি ছিলেন। নারদকে দেখেই বললেন, চলো তাহলে বেরিয়ে পড়া যাক। বিশাল আক্ষের জঙ্গল, দস্যু রত্নাকরের চারণভূমি তার মহাপাপ ক্ষেত্র। দৈবী মায়ায় সেদিন সেই পথ দিয়ে কোনো পথিক যায়নি। সহসা রত্নাকর দেখতে পেল অচেনা দুই সন্ন্যাসী বনপথে এগিয়ে আসছে। শিকারের আশায় সে তখন তার বিশাল মুদগর নিয়ে ধেয়ে এলো। ব্রহ্মা তর্জনী নির্দেশ করে বললেন, তেষ্ঠ যুবক, কে তুমি, কি চাও? রত্নাকর বলল, আমি এক দস্যু, এই পথ দিয়ে যারা যায় তাদের হত্যা করে সর্বস্ব কেড়ে নেওয়া আমার জীবিকা। কিন্তু আঘাত করতে গিয়ে রত্নাকর দেখল মশালটি প্রচণ্ড ভারী হয়ে গেছে, সে তুলতেই পারছে না। রত্নাকর কি করবে বুঝতেই পারল না। ব্রহ্মা বললেন, শোনো দস্যু, দিনের পর দিন তুমি এই যে পাপ করে চলেছ, কিন্তু অন্তিমকালে কেউ কি তোমার এই পাপের ভাগ নেবে? রত্নাকর বলল, কেন নেবে না? যাদের ভরণ পোষণের জন্য আমার এই উদয়াস্ত কায়ক্লেশ, প্রাণান্ত পরিশ্রম করে যাদের জন্য খাদ্য বস্ত্র সংগ্রহ করি, সেই সংসার, আমার মাতা পিতা পত্নী সকলেই আমার এই কাজের ভাগিদার। বোধ হয় না, মৃদু হেসে জানালেন ব্রহ্মা। বিশ্বাস না হয় আমাদের এই গাছের সঙ্গে বেঁধে রেখে তুমি একবার জেনে এসো, যদি ওরা রাজি হন তাহলে আর আপত্তি দেব না, তোমাকে আশীর্বাদ করে তোমার হাতেই জীবন দেব। ঘরে ফিরে সেদিন মোহভঙ্গ হলো রত্নাকরের, যখন বুঝল কোনো মূল্যেই কেউ তার কৃত পাপের অংশীদার হতে রাজি নয়, তখন তার চৈতন্যোদয় হলো। ছুটে এলো সেই গাছতলায়, বন্দি সন্ন্যাসীদের মুক্ত করে লুটিয়ে পড়ল তাঁর পায়ে। মুক্তি দাও, মুক্তি দাও প্রভু, এই মহাপাতক থেকে উদ্ধার করো আমাকে। ব্রহ্মা বললেন, তোমাকে মুক্তির পথ দেখাতেই তো আমরা এসেছি বৎস, সেই পথ চিনে নিতে হবে তোমাকেই। কঠিন শ্রমের মধ্যে দিয়ে হবে তোমার উজ্জীবন, সিদ্ধিলাভও করবে তুমি, অবশ্য যদি তোমার সেই সাধনা থাকে। কমণ্ডলু থেকে মন্ত্রপুত গঙ্গোদক রত্নাকরের শরীরে ছিটিয়ে তার কানে রাম নামের ইষ্টমন্ত্র দিলেন পরম পিতা প্রজাপতি ব্রহ্মা। কিন্তু পাপে তো তখন অসার রত্নাকরের জিহ্বা, বহু চেষ্টা করেও কিছুতেই সেই পূর্ণ নাম উচ্চারণ করতে পারল না। ব্রহ্মা তখন এক মরা গাছের ডাল দেখিয়ে মরা মরা নাম জপের নির্দেশ দিয়ে অন্তর্হিত হলেন। তারপর থেকে অনন্তকাল ধরে চলল রত্নাকরের মরা মরা ধ্বনি থেকে রাম নাম উচ্চারণের দুশ্চর সাধনা।
4: ওই দেখুন, ওই দেখুন পিতামহ, ওটাই সেই বিশালাক্ষীর বন্যা।
5: কি করে বলবো, আকাশ থেকে দেখলে সব বন জঙ্গলই এক রকম। মনে করো তো সেই সেদিন ঘোর অরণ্যে মহাপাপী রত্নাকরের হাতে পড়েছিলাম, সে কি আজকের কথা? তারপর থেকে মর্ত্যলোকের কি কম বদল হয়েছে?
4: তা ঠিক, তা ঠিক, তবে পাহাড় পর্বত নদী সমুদ্র তো আর কথায় কথায় বদলে যায় না। তখনই দেখেছিলাম যে ওই জঙ্গলটার পাশেই কালিন্দী নামে একটা পেল্লায় সরোবর ছিল, আমার মনে হচ্ছে ওটাই সেটা।
5: মনে হলে নামো। আর তাছাড়া সত্যি বলতে কি, আমার মরাল বাহনটি তোমার ঢেকির মতো অত শক্তপোক্ত নয়। ও বাপু একটু সুখী সুখী, এত ধকল কি সইতে পারে? এখন কালিন্দী সায়রে খানিক ভেসে বেড়ালে মাঝবে বেচারি।
4: তাহলে চলুন নামি।
5: নামো।

0: রত্নাকর, রত্নাকর,
1: কে কে ডাকে আমাকে?
0: আমরা আবার এসেছি রত্নাকর।
1: কি ভগবান ব্রহ্মা, ভগবান নারদ, আপনারা এসেছেন? তাহলে দয়া করে একবার বলুন, আমার পাপ ক্ষয় হতে আর কত কাল লাগবে?
0: 60,000 বছর ধরে বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে তুমি কঠোর সাধনা করেছো বসে, তোমার সর্বাঙ্গ উইপোকায় খেয়ে তোমাকে অস্থি সার করেছে, বল্মিকের মধ্যে থেকে তোমার জন্মান্তর হলো বলে আজ থেকে জগতে তুমি ঋষি বাল্মীকি নামে পরিচিত হবে।
1: আপনাদের কৃপায় আজ আমার জীবন ধন্য হলো, প্রভু আমি কৃতার্থ।
0: এবার যাও বৎস, তমসা নদীতে অবগাহন করে এসো, ওই পবিত্র জলের স্পর্শে তুমি নবকলেবর লাভ করবে। আর যে রাম নাম জপ করে তোমার কোটি ব্রহ্মহত্যার পাপ মোচন হলো, সেই রাম কাহিনী নিয়ে রামায়ণ রচনা করে ধরাধামে প্রচার করে বৎস।
1: কেমন করে আমি লিখব প্রভু? আমি যে মূর্খ, কিছুই জানি না।
0: আমার বরে আজ থেকে তোমার জিহ্বাগ্রে জ্ঞানেশ্বরী বাগদেবী বিরাজ করবেন, দিব্য দৃষ্টি পাবে। শ্রীরামচন্দ্রের যে জীবন কথা তুমি রচনা করবে, জন্মের পরে স্বয়ং রঘুপতি রাঘব জগতে সেই কর্মই করবেন। সপ্তকাণ্ডে তোমার এই পুরাণ রচিত হোক, তোমার মুখ নিঃসৃত প্রথম ধ্বনি ধরাধামে শ্লোক নামে পরিচিত হবে, আর তুমি হবে মর্ত্যলোকের প্রথম কবি, মহাকবি ঋষি বাল্মীকি। তমসা তীরে তোমার জন্য এক মনোরম তপোবন তৈরি করে রেখেছি, যেখানে বসে তুমি সেই মহাগ্রন্থ রচনা করো। জয়স্তু।
2: তমসা নদীতে অবগাহন সেরে যখন উঠে এলেন রত্নাকর, অবাক হয়ে দেখলেন তাঁর সেই কঙ্কালসার দেহ এক দিব্যকান্তি সৌম্য প্রবীণ ঋষিতে রূপান্তরিত হয়েছে। শুধু তাই নয়, দেখলেন সত্যি সত্যি নদী তীরে নির্মিত হয়েছে এক রম্য তপোবন। এক তাপস যুবক এগিয়ে এসে প্রণাম করল তাকে।
3: কে তুমি বসে?
4: গুরুদেব, আমার নাম ভরদ্বাজ, আমি স্বপ্নাবিষ্ট হয়ে আপনার শিষ্যত্ব বরণ করতে এসেছি, আপনি আমাকে অনুগ্রহ করুন।
2: পরদিন প্রভাতকালে পরিশুদ্ধ ঋষি বাল্মীকি তপোবনের এক শিলাখণ্ডে বসে এক মনে রাম নাম ধ্যান করছিলেন। নবোদিত সূর্যের প্রথম কিরণ রশ্মি তার ললাট চুম্বন করে ইতস্তত ছড়িয়ে পড়েছে। বসন্তের কবষ্ণ বাতাসে শরীর মন যখন মুগ্ধতায় পূর্ণ, তখন অকস্মাৎ এক রক্তাক্ত ক্রৌঞ্চ মৃত্যু যন্ত্রণায় কাতর আর্তনাদ করে লুটিয়ে পড়ল তার কোলে। ধ্যানভঙ্গ ঋষি চমকে তাকালেন, যে দেখলেন মিলনোৎসবের অত এক ক্রৌঞ্চ দম্পতিকে বানবিদ্ধ করেছে এক নির্বোধ নিষাদ। ব্যথিত ক্রুদ্ধ ঋষি আবেগরুদ্ধ কণ্ঠে অভিশাপ দিলেন সেই নিষ্ঠুর শিকারীকে।
5: মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমহ শাশ্বতী সমাহ ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনা দেকমবধিঃ কামমোহিতম্।
2: ওরে ব্যাদ, কামমোহিত এই ক্রৌঞ্চ মিথুনের মধ্যে ওই যে ক্রৌঞ্চকে বধ করলি, এই পাপে কোনোদিনই তোর কল্যাণ হবে না, জীবনে প্রতিষ্ঠা পাবি না। শোকস্তব্ধ কবির কণ্ঠে শতোৎসারিত হল যে পদাবলী, সংস্কৃত অনুষ্টুপ ছন্দে নন্দিত সেই বাণী পৃথিবীর আদিমতম শ্লোক। অতঃপর বাগীশ্বরী প্রসাদে সূত্রপাত হল ঋষি বাল্মীকির মহাকাব্য রামায়ণ রচনার পর্বকাল।